0: গীতটি সকলোৱে শুনিলা নহয় জানো? তোমালোকে এইবাৰ গীতটি লিখিবাচোন। প্ৰথমে স্থায়ী ভাগ লিখি লোৱা।
1: হম এক হ্যাঁ, হম এক থে, হম এক রহেঙ্গে। ক্যা লিখা?
2: হম এক হ্যাঁ, হম এক থে, হম এক রহেঙ্গে।
1: হম এক হ্যাঁ, হম এক থে, হম এক রহেঙ্গে। ইয়া স্থায়ী হ্যাঁ।
0: স্থায়ী ভাগ লিখিলানে? ইয়ার পিছত প্রথম অন্তরাটো লিখি লোৱা।
1: পহলা অন্তরা লিখিয়ে। অন্তরে কি পহলি লাইন হয়?

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি দেওবার 1433 ভাস্করাব্দর ভাদ মাহৰ 5 দিন 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহৰ 23 তারিখ। পঞ্জিকার পুরা পুয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর একাদশী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 5:41 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:50 সাত সেকেন্ড।

মহাভৈরব মন্দির তেজপুর শহরের উত্তর দিকের একটা সরু টিলার উপর মহাভৈরব মন্দির অবস্থিত। এই মন্দিরত হিন্দু সকলের আরাধ্য দেবতা শিবক নিতো পূজা অর্চনা করা হয়। কথিত আছে যে দাপর যুগত শিবভক্ত বানাসুরে এই মন্দির নির্মাণ করেছিল। এই মন্দিরের চারিওফালে সিঁচরিত ভগ্ন শিলাখণ্ড সমূহের এইটু অনুধাবন করব পারি যে মূল মন্দিরক কেন্দ্র করে আন সরু সরু মন্দির নির্মাণ করা হয়েছিল। কথিত আছে যে বানরজার জিয়রী উষাই ইয়াতেই সদায় পূজা অর্চনা করেছিল। মূল মন্দিরের ভিতর একটা বৃহৎ শিবলিঙ্গ আছে। এই লিঙ্গর উচ্চতা প্রায় 3.2 মিটার আর প্রস্থ প্রায় 2.3 মিটার। মহাভৈরব মন্দিরের এই শিবলিঙ্গ এশিয়া মহাদেশের বৃহৎ শিবলিঙ্গ সমূহের ভিতর লেখত লবলগিয়া। পৌরাণিক আখ্যান অনুসরি বানরজায় ইষ্টদেবতা শিবর পূজা অর্চনার বাবে মহাভৈরব মন্দির নির্মাণ করেছিল। আদিতে এই মন্দিরভাগ শৈল নির্মিত আছিল, পিছত আহোম রাজত্বকালত পুনর্নির্মাণ করা হয়। শোণিতপুর জেলার ঐতিহ্যমণ্ডিত মহাভৈরব মন্দিরের ইতিহাস আর আধ্যাত্মিকতায় সকলকে আকর্ষিত করে।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া এটা বুদ্ধিমানের সিদ্ধান্তই আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মণপ্পুরম ফাইনান্সিয়াল আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করব পারে। ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আর অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবৰ বাবে আপনার নিকটবর্তী মণপ্পুরম ফাইনান্সৰ শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: এই কাহিনী হল এগারী নার্সর আর অন্তরাত্মার।
3: আহি গল দরমহা এতিয়া নতুন কান ফুলি
4: নহয় প্রথমে সঞ্চয়
3: প্রথমে কান ফুলি
4: শুন প্রতি মাহে অল্প বসাও অল্প বিনিয়োগ কর আর অল্প ইমার্জেন্সির বাবেও হাস যাতে হয়ে রয় টেনশন ফ্রি
3: কিন্তু কান ফুলি কি হব
4: যাবানে ভিডিও ইনজেকশন
5: RBI কয়
4: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা
6: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মণপ্পুরম ফাইনান্সিয়েলৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম
6: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মণপ্পুরম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 নম্বৰত
7: ভিডিও লাইক করলে পয়সা পাম ইমান সহজ
8: হসিলে
9: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব RBI এ কয়
10: জানি রক সতর্ক হৈ রক
11: লোক আওয়াজ আর সিধা সম্বাদ যানি হামারে আপকে হাম সবকে মন কি বাত জি হ্যাঁ এসে হি করোড়ো লোগো সে জুড়তে হ্যাঁ হামারে প্রধানমন্ত্রী

ঘুরি ফুরে উলাহেরে খামতি সোয়ালি, বনরি বনরিয়া দেখাতে ধুনিয়া দেখি, বনরি বনরিয়া দেখাতে ধুনিয়া দেখি, থমকি থমকি না সে তাই টিঙত উজলি, থমকি থমকি না সে তাই টিঙত উজলি, দিলাই দিলাই ঘুরি ফুরে উলাহেরে খামতি সোয়ালি, দিলাই দিলাই ঘুরি ফুরে উলাহেরে খামতি সোয়ালি, পুয়ালন রঙা মনি তাইরে গাল দুখনি, পুয়ালন রঙা মনি তাইরে গাল দুখনি, বুকুতে লড়িয়া ভাধারি করে রাঙলি, বুকুতে

আসিছে আন ফুনে কই কহুয়া হানিছে আগুনি বাহন বগুনি নাচিছে আন ফুনে কই কহুয়া হানিছে মুখে মুখে হাঁহি দেখুন মুখে মুখে হাঁহি দেখুন।

আপন, এই গাঁও নিছে আপন। সরু বর নাই ই গাঁওত হমুনি, উনাহতে হো উদুনি মুদুনি, সরু বর নাই।

জিকে মিকাই নশান কিয়ে জিকে মিকাই নশান কিয়ে জিকে মিকাই নশান কিয়ে জিকে মিকাই জোনা কি।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোনো অসুবিধা সহজে অতিক্রম করাত সহায় করে।
1: মন্নাপুরম ফাইনান্সিয়ালও আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করবেন, ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আরো অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবর বাবে আপনার নিকটবর্তী মন্নাপুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম করিব পাৰি।
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লওয়ার সকলোৰে বাবে মন্নাপুরম ফাইনান্সলৈ আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম।
2: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুরম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু চেমনিয়াৰ সুৰা।

0: ডক্টর সত্যপাল, আগন্তুক কংগ্রেস সভা অমৃতসরত পতাটো আর সম্ভব নহব যেন লাগিছে।
1: ডেপুটি কমিশনার মিস্টার আরিং সাহাবর লগত আলোচনা হওয়ার পাছতে স্পষ্ট সিদ্ধান্ত এটা লব পড়া
2: যায়। নেতা সকল চাচা বেয়া নাপাই যদি এইখিনতে মোর মনে ধরা কথা এখার কম বলছো।
0: কোয়া কোয়া চাচা।
2: মোর বোধেরে বর্তমান পরিস্থিতিত আপনার নোযাটে ভাল হব। ইহত বনে আহিং রাজ জাতি, কথা কামত একুর হজাত নাই। আলোচনার চলেরে দুয়োকে মাতিনি তলে তলে জানুসা কিবা বেলেগ ষড়যন্ত্র?
0: নাই নহয় চাচা নহয়। ডেপুটি কমিশনার মিস্টার আরুইং মানুষজন বড় সৎ নিষ্ঠাবান ভারতপ্রেমী লোক। এনে এটা সন্দিক্ষণত আমার আলোচনার নিমন্ত্রণ দিছে যেতিয়া তাক রক্ষা করাটাই আমার কর্তব্য হব।
2: জেনিবা জেনিবা আরুইং বোলা সাহাবজন খুব ভাল মানুষই হল, কিন্তু তেওঁর উপরওয়ালা জনেকা
3: মিস্টার গান্ধী অ্যারেস্ট হওয়ার পাছত অমৃতসরত কিবা রিয়েকশন প্রতিক্রিয়া দেখা দিছে?
4: মিস্টার ডিয়ার হওয়া নাই যদিও এনি মোমেন্ট হব পারে।
3: বাট ওয়াই মিস্টার আরুইং?
4: বিনা দোষে গান্ধীজির দরে নেতা এজনক গ্রেপ্তার করা তো উচিত হওয়া নাছিল মিস্টার ডিয়ার।
3: হোয়াট আপনি কি খব বিচারে?
4: আই ওয়ান্ট টু সে গান্ধীজি পাঞ্জাবলৈ কেবল কংগ্রেসের সভাত যোগদান করার বাবে অহা নাছিল। তেওঁর মুখ্য উদ্দেশ্য আছিল পাঞ্জাবত শান্তি প্রতিষ্ঠা করা।
3: সিম্পলি নট পসিবল মিস্টার আরুইং। হাউ কুড ইউ এক্সপেক্ট দ্যাট এ ফকির ক্যান কন্ট্রোল এ টারমাইল মর্নিং প্রভিন্স?
4: দ্যাট ফকির, সেই ফকির যেন লগা ভারতীয় জনের এহার মুখর কথা আমার এহেজার রাইফলর গুলিতকৈও শক্তিশালী মিস্টার ডিয়ার।
3: মিস্টার আরুইং, ইয়োর গান্ধী দেশতে অসিং স্যার নীতি প্রসার করেছে আর অমৃতসরের মানুষে তলে তলে খার বালু জমা করেছে। এতনে মোমেন্টর বিস্ফোরণ হব পারে?
4: ইম্পসিবল। স্থানীয় নেতা এইকেজনক মই ভালদরে জানো।
3: ভালদরে জানে বাবে ডক্টর সৈফুদ্দিন কিসলু আর ডক্টর সত্যপাল সিং এই দুইজন নেতা খেরেজ করার দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে।
4: কিন্তু
3: কোনো কিন্তু নাই মিস্টার আরুইং। কলা ভারতীয়র বাবে আপনার অন্তরত যে আদর দরদে ঠাই লইছে তার মাত্রা কিছু কমাব লাগে। মনে রাখিব মিস্টার আরুইং, পাঞ্জাবত ডক্টর কিসলু আর সত্যপালক খেরেজ করাব পারিলে পরবর্তী কালত ইংরাজের বিরুদ্ধে আর হিহতে বিদ্রোহ করিবলৈ সাহস না করে।
0: মিস্টার আরুইং, আমার গ্রেপ্তারের হুকুম হয়েছে, কিন্তু দুজন জাতীয় নেতা গ্রেপ্তার করলেই এখন দেশের আন্দোলন বন্ধ হয়ে না যায় সাহাব? এই হতদ্রর ব্রহ্মপুত্রলৈ আর কাশ্মীরের কন্যাকুমারীলৈ কোটি কোটি মানুষে ভারত মাতার মুক্তির বাবে মূর দাঙি ঠিয় দিছে। আজি দেশের বুকুত বিদ্রোহের অগ্নি জ্বলি উঠিছে সাহাব।
5: সেই অগ্নির লেলিহান শিখায় পুরি সার খার করে দিব আপনার সপন রাজত্ব।
4: ডক্টর কিসলু আর সত্যপাল ডাঙরিয়া, মই আপনালোকক রিকুয়েস্ট করছো দুয়ো আগবাড়ক, আমার পুলিশ ভান আপনালোকের বাবে অপেক্ষা করি আছে।
0: আলোচনার গইনালয় এইদরে ঘরলৈ নিমন্ত্রণ করি আনি আমাক বন্দী করিলে, আমার অনুমান ভুল হল। আমি ভাবিছিল আপনি আমার শুভাকাঙ্ক্ষী ভারতবর্ষর বন্ধু।
5: ইহত ইহত সকল হীন নীচ বেইমান বিশ্বাসঘাতক দল।
4: নো নো নো, দেরি নকরিব, বর্তমান আপনালোক ইংরাজ সরকারের বন্দী আছে।

0: আমার বিস্তার হওয়ার পরও আমার লক্ষ্য স্থান ডেপুটি কমিশনার সাহেবের বাংলা। এই আকবরং আকবরং এই
1: স্টপ স্টপ আগে বাড়িব, রেলওয়ে ওভার ব্রিজ ক্রস করিলেই ফায়ার করা হবো।
2: মোক যাবলৈ দিয়ক, হে, save me!

0: মিস্টার ডিয়ার, অহাকালে পঞ্জাবর বৈশাখের উৎসব, কেউ ফালে আনন্দ, এই ফালে রং রহস্যের মেলা, আর এ ফালে হেন জেলিওয়ানওয়ালা বাগার বিরাট জনসভা হব।
1: জেনারেল ডায়ার সভাত বহু ভাষণ চলিব, এ সময়ত আমার এই সুভাষ এলাকা হংস রাউস বোলা লিডার এজন বক্তৃতার ফুল জারি মারি।
0: ইয়েস ইয়েস, লম্বা লম্বা বক্তৃতার মাঝে ডাঙর ডাঙর শব্দ হব, গর্জি উঠিব গ্রুম গ্রুম।
1: ১৩ এপ্রিলের কার্যসূচী ইতিমধ্যে দেখিছো, আপনি প্ল্যান খড়ি ফেলাইছে জেনারেল ডায়ার।
0: ইয়েস, কোরবাত গুলি সরবার কথা কলেই মোর খলিজে ঠেজ আনন্দ দুঠলে উঠে, মোর রক্ত ধমনী স্পন্দিত হয়।
1: আপনি এজন সিদ্ধ মিলিটারি অফিসার ভাবে অমৃতসরলে মাতি পঠোয়া হয়েছে।
0: মানে লুধিয়ানার পর আহি থাকতে ভাবি আহিছো যে অমৃতসর গই পাওয়ার লগে লগে ঠেজর নই বয় দিম। জানে মিস্টার ডিয়ার, লড়া থিরতার আগর মানে শপথ খাই আহিছো যে অমৃতসরত ভারতীয় জনতায় ঠাটছাড় করা এজন ইংরেজ নাগরিকের বিনিময়ত মানে 1000 জন ভারতীয় গুলিরে উড়ুয়াই দিম।
1: আপনার ফোর্স
0: বসা বসা 50 জন সিপাহী, তারে 25 জন গুর্খা আর 25 জন বেলুসি, প্রত্যেকের হাতত থাকিব রাইফল, পাশে পাশে যাব খমন করিয়া গাড়িখান, আর লগতে যাব একটা 40 জনীয় গুর্খা খুখরি লওয়া দল। দিস 50 রাইফলস উইল রো লাইক 1500 লায়ন্স।
1: জেনারেল ডায়ার, বাগালে ওলোয়া সমুয়া রাস্তা একেটাই, সিও আছে বল ঠিক, আপনার খামানার গাড়িখন
0: ওয়াজ দ্য প্রবলেম, হুমাবো নরলে ঠেক রাস্তাটুকে গাড়িখনরে বন্ধ করে দিম, যাতে বাগর ভিতর হুমায় থাকা মানুষখিনি সহজে ওলাই যাব নয়। মিস্টার ডিয়ার, মুড আরেখ পোয়ার লগে লগে সিপাহী বুড়ে থাই থাই গুলি করিব, এন্ড দে উইল পাম্প এভরি রাউন্ড অফ দ্য বুলেটস দে হ্যাভ। ইন্ডিয়ান লাজপুরের উপর মই থিয় হয়ে নাসিম, সিহঁতর ঠেজত মই গা ধুম।
1: অপূর্ব আছে আপনার পরিকল্পনা মিস্টার ডায়ার, জালিয়ানাবাগের অভিযানের পাছত।
0: রাইট, তার পাছত জেনারেল ডায়ারে আরম্ভ করিব অমৃতসরের পথত ট্রলিং অভিযান, ব্রিটিশ মিশনারি।

লৈ হাজার হাজার শহীদর বুকুর তেজক সাক্ষী করে প্রতিজ্ঞা করল তহতক মই গুলিয়াই মারিম, প্রয়োজন হলে বছরের পাছত বছর উজাগরে থাকিম, এই দেশ এরি তহতর দেশত খোপনি পুতি লম, কিন্তু তহতক মারিহে মই মরিম, মই আকৌ আহিম। হে আই গঙ্গা, হে শতদ্রু মাতা, তোমালোক দুয়ো সাক্ষী থাকিবা, তোমালোকর বুয়তি পানীতেই এদিন বিসর্জিত হব এই উধম সিংহর অস্থি।

0: পট পট কই দেখা পাও।
1: আপনি কি দেখিছিলে হেইতো আপনার ভাষারে কব লাগে।
0: গুর্খা সিপাহীবুরে তোয়াই তোয়াই গুলি চলাইছিল।
1: ইজিত
0: কিমান যে মানুষ থিতাতে মরিল, বহুত ঘাইল হল, কিছুমান অঙ্গহীন হয়ে কেকায় কেকায় রাতিতো তাতেই পড়ি থাকিল। মাজ রাতিখন কেনেবা গই বাগর ভিতরত সোমালো।
1: ও ঘাস্টলি মার্ডার এটা ঘটি যাওয়ার পাছত আপনার বাগত সোমাবলি কেনেকে সাহস হল?
0: সে আবেলি পরর পড়া উরে রাতি মুমূর্ষ মানুষবর আত্মনাদ শুনি শুনি বেদনাত বুকু ভাগি গল। ডায়ার সাহেবর সকল সতর্কবাণী নেউচি বলিয়ার দরে ঘরের পর উলাই আহি বাগত প্রবেশ করিল। তেজর ডুঙা গছকি গছকি বহুতর মুখত পানি দিল।
1: কি কইছে সরকারের ফালের কোনো রিলিফের ব্যবস্থা তাত নাছিল নাকি?
0: নাই, নললে।
1: ঠিক আছে মিস্টার গিরিধারী লাল, আপনি কব লাগে যে আপনার হিসাবত কিমান মানুষ মরিল বলি আপনি ভাবে?
0: সেই মুহূর্তত জানো মরাস গণি থাকিব পারি ডাঙরিয়া, অলেখ হাজারের কম হব নোৱাৰে।
2: ইয়েস আপনি এতিয়া যাব পারে।
0: হব হব স্যার।
2: আপনার নাম?
3: শ্রীমতী রতন দেবী।
2: ঘর?
3: পেশোয়ার।
2: পেছা কি আছে?
3: মই গৃহিণী।
2: আপনার স্বামী জালিয়ানওয়ালাবাগত নিহত হয়েছে?
3: মোর কপালখন, মোর হাত দুখন, মোর চেহেরা, মোর বগা কাপড়জোর দেখি জানো বুঝিব পড়া নাই সাহব।
4: শ্রীমতী রতন দেবী অনুগ্রহ করে আবেগিক নহব।
2: আপনালোক দুয়ো 13 এপ্রিলের দিনাখন কিমান সময়ত খলৈ বুলি ওলাই আহিছিল?
3: অমৃতসর শহরের বৈশাখী উৎসব উপভোগ করবলৈ রাতেপুৱাই ওলাইছিল। জালিয়ানওয়ালাবাগর ভিতর এখন ডাঙর মিটিং হয়ে থাকা দেখি স্বামীয়ে মোক এড়ি থ মিটিং শুনাত লাগিল, কিন্তু সেই যে গল আর গলে ওলাই আর নাহিল। রাতে 10 মান বজালৈ হিয়া ঢাকুরি ঢাকুরি বাবা তলনা স্থানতে পড়ি থাকিল। উধম সিং কম্বুজ নামৰ স্কুলিয়া লড়া এটাই মর হা করে মাঝরাতিখন মুকু বাগর ভিতরলৈ সুমাই লৈ গল। দেখিলো এখন বিভৎস মরিশালি, মরাহ খেপিয়াই খেপিয়াই অবশেষত মোর স্বামীর সেই হেতামুখখন বিচারি উলিয়ালো। চকুহাল তেতিয়াও মেল খাই আছিল, গাটো বরফর দরে চেষ্টা, বুকু আর কপালের গুলির আঘাত মই স্পষ্ট দেখিছো সাহাব। কেঁচা তেজর চেকুরা লাগি থকা এই পাগুড়িটো মই সযতনে রাখি থৈছিলো সাহাব।
1: মিসেস রতন দেবী, আপনার আগরত্নে সে কই গেছে যে সেই রাতি কোনো আত্মীয়ক বাগর ভিতর যাবলে দিয়া নাছিলে। ইন সাচ এ সিচুয়েশন এট নাইট এট 10 PM আপনার বাগত যাবলে কিছু ভয় লাগা নাছিল নাকি?
3: ভয়? পরাধীন ভারতবর্ষত নারীও বন্দুকর গুলি ভয় নকরে সাহাব। আমি দুঃখ বা আক্ষেপ নকরো, এইদরে জীবনাহুতি দি মোর স্বামী শহীদ হল। আপনালোকে স্বীকার নকরিলেও এদিন স্বাধীন ভারতর বুরঞ্জীয়ে কব, আপনালোকে আমার সাক্ষ্যবুর মাত্র শুদ্ধকৈ লিখি থব।
1: আমি আপনাকে পুনর অনুরোধ করেছে মিসেস রতন দেবী, আইনের কাঠগড়াত থিয় হই আপনি উইটনেস দিয়ার সময়ত আপনি আবেগিক হব নালাগে, প্লিজ ডোন্ট বি ইমোশনাল। নাও আপনি আর কিবা খবর বিচারে নাকি?
3: কবলকা আর একুয়ে নাই সাহাব, আমি করিব বিচারা কামখিনি আমার দেশের ভবিষ্যৎ বংশধর সকলে সমাপ্ত করিব, ফলাফল সময়ে কব, সময় লিখিব এই বিচারের চূড়ান্ত প্রতিবেদন।
2: আপনি যাব পারে শ্রীমতী রতন দেবী। দি কোর্ট অ্যাডজার্ন।
3: ময়ে আজির বিচারক, ময় সময়, ময়ে বর্তমান, ময়ে অতীত, ময়ে ভবিষ্যৎ, ময় মহাকাল, ময়ে বুরঞ্জী, লর্ড হান্টার, জাস্টিস জ্যানকিন, ইন্ডিয়ান কমিটির মেম্বার সিমনলাল, পণ্ডিত নারায়ণ, আমি আকৌ বিচার করিম তোমালোকর বিচার, আকৌ বিচার হব।

বিভিন্ন চরিত্র রূপদান করিলে। ইন্টাফুর অশোক কুমার বরঠাকুর, জেনারেল ডায়ার বিমলজ্যোতি চৌধুরী, ওডিয়ের রবীন ডেকা, ফুল সিং প্রণব বরা, অমর সিং দিলীপ পাটগিরি, হংসরাজ কীর্তিকমল ভূঞা, ডক্টর ফিটসলু প্রসন্ন বরা, আরভিং অমর চক্রবর্তী, পুলিশ ইন্সপেক্টর খগেন কুমার ডেকা, মার্সিলা কবিতা বরা, উধম সিং, রাজীব কুমার ফুকন, হান্টার অচ্যুতানন্দ গোস্বামী, গিরিধারী কৌস্তমণি শইকীয়া, নারায়ণ খগেন সেন ডেকা, রেনকিন সূর্য দাস, রতনদেবী দীপালী দাস, সূত্রধার রাজীব বরুয়া, সরুলোরা আরুণি কাশ্যপ। নাটখনি

0: সুখবর, আপনার ব্যবসায় দোকান প্রতিষ্ঠান বা সেবাক শ্রোতার ওসরলে লৈ যাব বিচাৰে নেকি? তেন্তে আজিয়ে যোগাযোগ করক আটাইতকৈ বিশ্বাসযোগ্য মাধ্যম আকাশবাণী তেজপুর। ইয়ার লাভালাভ সমূহ হৈছে সুদূর প্রসারী প্রসার, ঘরে ঘরে জনপ্রিয় অনুষ্ঠান সমূহৰ মাজত বিজ্ঞাপন আর প্রসারের সুবিধা, বাজেট অনুকূল বিজ্ঞাপনের প্যাকেজ, বিশ্বস্ততা, শ্রোতার গভীর বিশ্বাস আর ব্যাপক পরিসর, বিজ্ঞাপন সম্পর্কীয় সবিশেষ তথ্য, দর আর বুকিংর আজিয়েই আকাশবাণী তেজপুরের বাণিজ্যিক শাখার সঙ্গে যোগাযোগ করক। ঠিকনা আকাশবাণী তেজপুর, মরাভরলি। আমার যোগাযোগের নম্বরটি হৈছে 8723989423। আকৌ নম্বরটি কৈছো 8723989423।
1: শ্রোতাই অর্ধ আকাশ অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের পর। অনুষ্ঠানত এইবার শুনাবলে লৈছো লতা মঙ্গেশকর কণ্ঠত আহ বুলছবির এই গীতটি।

0: প্ৰথম পৰ্যায়ত গৃহতালিকা আৰু গৃহপিয়ন অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ল 2027, আমাৰ লোকপিয়ল আমাৰ বিকাশ।
1: বাইদেউ, চাকৰি পাই গলো।
2: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রবে শুনতু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পোয়া যায় নো?
2: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তারপিছত খরচ কর।
1: কিন্তু বা,
2: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পরা বাঁচিব নোয়ারিবি।
1: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আচ্ছা,
3: আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।

বুঢ়িয়াই জুহালতে চকুলো শুকাই দেউতাৰো একেডখাই পদূলিলৈ চাই বহুদিন হ'ল সৰু বোপাই মুখ দেখা নাই।

শ্রোতা, ইমান পরে জুবিন গার্গর কণ্ঠর গীতকেইটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। কন্টেক্ট পাছতে 8:45 আর 9 বজাত আকাশবাণী দিল্লির প্রসারিত ক্রমে হিন্দি আর ইংরেজি বাতরি শুনবলে পাব।